0: से मुर्गी पालेगी, बच्चे काली बिल्ली के, अब से मुर्गी पालेगी बच्चे काली बिल्ली के, लड़ना भिड़ना बात बुरी कहे से आने दिल्ली के, क्यों वो गोली खाए पाए जो लड्डू तिल्ली के, चली लड़ाई भारी रे टल टलम टम टलम चल, चली ये फौज हमारी रे चल चलम चल चलम चल।
1: You are. Ujala Radio Headlines. Buitenlandse Zaken onderzoekt of Nederlanders getroffen zijn door de zware aardbeving van maandag in Colombia. De 15-jarige jongen uit Amsterdam is samen met drie anderen opgepakt na een achtervolging. Ze hadden ingebroken bij een brandweerkazerne. Nederland neemt deel aan de NAVO-oefening op Groenland en stuurt daarvoor tientallen mariniers. En tientallen boeren kwamen gisteravond met trekkers naar het gemeentehuis van Ommen om een brandbrief over de stikstofplannen te overhandigen. En tot zover de headlines op Ujala Radio.

अरे, सुन सुन सुन सुन, वाक्य कर, हाँ, जेली ब्रासा फेस, यस, फाज़ एन इज वोलेडिग आउटवर्कोच, सोल्ड आउट, हाहा, हम बोलत रेली तो से टोच, हैब जय नोग गेन टिकेट्स, दन इज दिट जी कांस ओम द अर्ली बर्ड टिकेट्स इन फाज़ 2, मोय सीज़न इन फाज़ 2 टू स्कोरन, वाक्य नीट टू लंग, वांट इन द वोलेंडे फाज़ गान द टिकेट प्राइज़ ओमहोग, टू जेली करमोसी, जेली घूमे, जेली ब्रासा फेस, हाँ, 100 जेली ब्रासा फेस, बेस्टेल नु विया www.brasafest.nl. Hey, ben je op zoek naar de beste Indiase keuken in Amsterdam? Restaurant Guru is dan the place to be. Onze chefs bereiden elk gerecht met verse ingrediënten en een unieke smaakcombinatie. Van streetfoodgerechten als panipuri, aloo tikki, papri bites, tot de traditionele chicken tikka masala, butter chicken, tandoori lamb chops. Houd je van spicy? Proef dan onze nieuwe Devil's Chicken Curry. Alleen voor de echte Daredevils. Geniet ook van onze heerlijke desserts zoals rasmalai, gulab jamun of onze homemade kulfi. Restaurant Guru is 100% halal en heeft voor de veganisten een apart menu. Met een gerenoveerd interieur biedt onze restaurant plaats voor 100 gasten. Dus of je nu met een groep bent of alleen, we hebben plaats voor iedereen. Parkeren is makkelijk voor de deur en op zondag zelfs gratis. Tot snel bij Restaurant Guru in Amsterdam-Zuid aan de Rijnstraat 157. De-guru.nl.

0: उजाला रेडियो का प्रोग्राम में अभी मृत्यु समाचार को आप सुने।
1: यू आर
2: दिस इज हेलेन गेस्ट फ्रॉम द एनवीबी। Er staat een korte file bij de Duitse grens op de A12 van Arnhem naar de grens. Vanaf Beek tot de Duitse grens 5 minuten extra reistijd. En tot zover de ANWB verkeersinformatie.
3: Ujala Radio. Desh bhar mein sunai deta hai ANWB Plus. Tor ghar mein, tor auto mein. Tu bata de sabko ise. Ujala Radio ANWB Plus par. Desh bhar mein Ujala Radio. De grootste. Keihard, de beste. Ujala Radio.